যোগ করে নাই গমন, যোগ করে নাই গো মুসবান। হ্যাঁ ভাই আসান ওরিও গগঙ্গে নরিও গগঙ্গে তো মুগা ক বস না ভাইয়া দেবর আপনার গগঙ্গে তো মুগা কা গানে গান মরগি গানে গে গে চুড়ে গানে গে গিয়ত পানা গিরে দেওয়া দেয় মুগা যেত মুগা কো ইগো নুকাম গাঁজে তে।